0: is moving in fast mode. For hassle-free banking from the comfort of your home, switch to SBI Premier Banking,
1: where you get dedicated virtual relationship associate who understands your needs, offer smart advice, and get every task done at lightning speed, giving you seamless banking and many other exciting benefits.
0: Visit your nearest SBI branch today and activate SBI Premier Banking. Terms and conditions apply. জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
2: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপিরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
0: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।

নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, সারাদিন চলার পথে আপনি যদি কোনো বিপদের সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। স্বামীজির এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার ও সঙ্গে থাকছে কিছু আধুনিক গান। তবে তার আগে শুনুন আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি রানীলক্ষ্মী আগামীকাল 27 তারিখ শনিবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল 27 তারিখ শনিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি হার্টবে আগামীকাল 27 তারিখ শনিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল 27 তারিখ শনিবার সকাল 7টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্টেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 28 তারিখ রবিবার সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল 27 তারিখ শনিবার দুপুর 11টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল 27 তারিখ শনিবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি বারাটাং আগামীকাল 27 তারিখ শনিবার দুপুর 2:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি কামোটা আগামীকাল 27 তারিখ শনিবার সন্ধে 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 28 তারিখ রবিবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হল আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।

0: মহিলাদের জন্য যোগব্যায়াম এবং সুস্থ বার্ধক্য অর্থাৎ ইয়োগা অ্যান্ড হেলদি এজিং ফর ওমেন এ বিষয়ে একটি বক্তব্য শুনুন। বক্তব্যটি রাখছেন তনুশ্রী মণ্ডল।
1: বার্ধক্য জীবনের এক অনিবার্য সত্য, কিন্তু সেই বার্ধক্য যেন আমাদের দুর্বল বা নির্ভরশীল না করে তোলে, বরং তা যেন হয় এক গৌরবময়, সুস্থ ও আনন্দময় অধ্যায়, সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর এই লক্ষ্য অর্জনে যোগব্যায়াম হতে পারে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। কেন মহিলাদের জন্য সুস্থ বার্ধক্য এবং যোগব্যায়াম এত জরুরি? মহিলাদের শরীর জীবনের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যায়, যেমন যৌবন, মাতৃত্ব এবং মেনোপজ বা রজনীবৃত্তির মতন বড় বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের হরমোনের ভারসাম্যহীনতা, হাড় ক্ষয়, পেশি দুর্বলতা এবং মানসিক অবসাদের মতো সমস্যাগুলো দেখা দিতে শুরু করে। এই সমস্ত শারীরিক ও মানসিক পরিবর্তনকে জয় করার এক জাদুকরী চাবিকাঠি হলো যোগব্যায়াম। এটি কেবল কিছু শারীরিক কসরত নয়, এটি শরীর, মন এবং আত্মার এক অপূর্ব সমন্বয়। বয়সের সাথে সাথে মহিলাদের হাড়ের ঘনত্ব কমতে থাকে। তাড়াসন, ত্রিকানাসন বা বীরভদ্রাসনের মতো যোগব্যায়ামগুলি হাড় ও পেশিকে মজবুত করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বক্রাসন একটি অত্যন্ত কার্যকরী যোগাসন, যা মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে, হজম শক্তি উন্নতি করতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি নিয়মিত অনুশীলনে পেটের চর্বি কমাতে ও পিঠের ব্যথা উপশমে অত্যন্ত উপকারী। এই আসনটি প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে উদ্দীপ্ত করে এবং ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। বক্রাসন করার সময় পেটের আভ্যন্তরীণ অঙ্গগুলিতে মৃদু চাপ পড়ে, ফলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা দূর হয়। এটি মেরুদণ্ডকে প্রসারিত ও নমনীয় করে, এর ফলে পিঠ ও কোমরের ব্যথা কমে এবং শরীরের ভারসাম্য ও অঙ্গবিন্যাস উন্নতি হয়। শরীরের অতিরিক্ত মেদ, বিশেষ করে পেটের চর্বি কমাতে এই আসনটি দারুণ কার্যকরী। নিয়মিত এই যোগাসনটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি রক্ত চলাচল সচল রাখে এবং সামগ্রিক ফিটনেস বাড়াতে সাহায্য করে। মেনোপজের সময় বা পরে মহিলাদের শরীরে হরমোনের যে তীব্র ওঠানামা হয়, যোগব্যায়াম তা শান্ত করতে সাহায্য করে। এটি হট ফ্ল্যাশ, অনিদ্রা এবং মেজাজের পরিবর্তন নিয়ন্ত্রণ করে। নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, কোলেস্ট্রল কমায় এবং শরীরের সঠিক মাত্রায় অক্সিজেন সরবরাহ করে, হৃদযন্ত্রকে সুস্থ রাখে। বার্ধক্যের অন্যতম বড় শত্রু হল একাকিত্ব এবং মানসিক চাপ। ব্রাহ্মী প্রাণায়াম বা ধ্যান মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, আলজাইমার্স বা স্মৃতিভ্রমের ঝুঁকি কমায় এবং মনকে শান্ত ও উৎফুল্ল রাখে। বার্ধক্য মানে জীবনের শেষ নয়, বরং এটি অভিজ্ঞতার আলোয় আলোকিত এক নতুন সকাল। আপনার বয়স কত হলো সেটা বড় কথা নয়, আপনি আপনার বয়সের দিনগুলোকে কতটা সজীবতার সাথে বাঁচছেন সেটাই আসল। প্রতিদিন অন্তত 20-30 মিনিট নিজের জন্য সময় বের করুন। সহজ কিছু যোগব্যায়াম, প্রাণায়াম এবং হাঁটার অভ্যাস দিয়ে শুরু করুন। সুস্থ থাকার অধিকার আপনার আছে এবং সেই দায়িত্ব আপনার নিজেরই। আসুন আমরা নিয়মিত যোগব্যায়াম চর্চা করি, সঠিক পুষ্টিকর খাবার খাই এবং হাসি খুশি থেকে এক সুস্থ, স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ বার্ধক্যের দিকে এগিয়ে যাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।
0: ভারতকে যদি উৎসবের দেশ বলে আখ্যা দেওয়া হয় তাহলে ভুল কিছু বলা হবে না। এ দেশে বাস করে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন, আর প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি উৎসব প্রচুর আনন্দ, ভালোবাসা, উদ্যোগ এবং উদ্দীপনার সাথে উদযাপন করা হয়। তবে সব উৎসব যে আনন্দের তা নয়, কিছু উৎসব শোকেরও হয়। সেগুলির মধ্যে অন্যতম মহরম। হ্যাঁ বন্ধুরা, আজ মহরম। ইসলাম বা

মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন চাঁদের আগমনই সূচনা করে মহরমের। এটি ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস এবং পবিত্র মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস হল মহরম, যা ইসলামিক নববর্ষ, হিজরি নববর্ষ বা আরবি নববর্ষ নামেও পরিচিত। চারটি পবিত্র মাসের মধ্যে এটি একটি। মহরম শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ পবিত্র বা সম্মানিত। প্রথা অনুযায়ী অধিকাংশ মুসলিম এই মাসে 10 দিন উপবাস রাখেন। মহরমের দিন সকালে বা সন্ধ্যায় সকলে কারবালার যুদ্ধে হুসেনের মৃত্যুর শোক পালন করেন ও পদযাত্রায় যোগ দেন। কথিত আছে, এই দিনেই ইয়াজিদ কারবালার যুদ্ধে হযরত মুহাম্মদের প্রপৌত্র হুসেনকে হত্যা করে। তাই মুসলিম সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসেন আলীর মৃত্যুর শোক পালন, অন্যায় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এই দিন উদযাপন করে।

এখন শুনুন, ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এই বিষয়ে ডক্টর এম কে মাহাতোবাবুর সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদেরই সহযোগী অনামিকা।

0: শ্রোতা বন্ধুরা, আজ আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর এম কে মাহাতো। স্যার, আপনাকে সবথেকে প্রথমে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ
0: স্যার। প্রথম যে প্রশ্ন আমার, আমি জানতে চাইব সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কেন পালন করা হয়?
1: আপনাদের একটু ইতিহাস বলে দিই, তাহলে বুঝতে পারবেন যে 26 জুনটাই কেন পালন করা হয়।
0: আচ্ছা,
1: 26 মে কেউ নয়, 26 জুলাই কেন? এই দিনটা এই কারণে, একটু ইতিহাস এইরকম, যখন এখানে ব্রিটিশ রাজ ছিল, এখানে প্রচুর ওপিয়াম হতো, তখন অখণ্ড ভারত ছিল। অখণ্ড ভারত মানে এখনকার পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান এবং মায়ানমার, প্রচুর এখানে ওপিয়াম হতো। ব্রিটিশরা এই ওপিয়ামটা এখান থেকে প্রোডাকশনটা কিনে নিয়ে চেন্নাই পোর্ট দিয়ে হংকং এ নিয়ে যেত।
0: আচ্ছা,
1: হংকং এ নিয়ে গিয়ে সেখানে পুরো চায়নাকে সাপ্লাই করত। এর ফলে কি হলো, অনেকদিন, প্রায় 20 বছর মতো এই ট্রেডটা যখন চললো, তারপরে ওখানকার সেই সময় যে চাইনিজ যে কিং ছিল, সে দেখলো যে তার ইকোনমি দিনে খুব ডাউন হচ্ছে, এবং ওখানকার যারা প্রোডাক্টিভ লোক তারা সব নেশা করে আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, তখন ইনি এটা বাধা দিয়েছিলেন। এবং তখন যে এটা ছিল আপনার কোয়াংডিং প্রদেশে, ওখানকার একটা বিরাট বড় আপনার গোদাম ছিল ওপিয়ামের, তো উনি সেই গোদামটা জ্বালিয়ে দিয়েছিলেন 25 জুনের রাত্রে।
0: আচ্ছা,
1: তো সেই যে জিনিসটা, সেই জিনিসটাকে মনে রেখে যখন দেখা গেল যে এই শতাব্দীতেও প্রচুর আপনার এরকম নেশার জিনিস খুব বেড়ে যাচ্ছে, তখন ইন্টারন্যাশনাল একটা মিটিং হয় 1987 7th ডিসেম্বর।
0: আচ্ছা,
1: এবং সেই মিটিং এ এটা ডিসাইড করা হয় যে আমরা 26 জুন প্রত্যেক বছর এটা আন্তর্জাতিক নেশা বিরোধী দিন হিসাবে মানাবো। তো এর ইতিহাসটা হচ্ছে এইটা। এইবার আপনি বলে দিচ্ছি যে এই দিনটার আমাদের উদ্দেশ্যটা কি।
0: আচ্ছা,
1: এর উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে, সাধারণ লোক যারা আছে, প্রথম কথা হচ্ছে জাগৃতি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে করে লোক এর যে কুপ্রভাব সেটা জানতে পারে। এরপরে হচ্ছে যারা অলরেডি নেশা করছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, এরপরে যারা ছেড়ে দিল,
0: আচ্ছা,
1: তাদের যে পুনর্বাস, যেটাকে বলা হয় বাংলায় ইংরেজিতে রিহ্যাবিলিটেশন, তো সেই রিহ্যাবিলিটেশন করা, এই টোটাল পার্টটাই হচ্ছে এই দিনটার উদ্দেশ্য।
0: এটা তো আমরা জানলাম কেন এই দিবসটা গুরুত্বপূর্ণ। স্যার, আমার এবারে প্রশ্ন, আমরা বিশেষ করে দেখি যে যুবকরাই কিন্তু আকৃষ্ট হচ্ছে এর প্রতি, তো এর কারণটা কি?
1: এর কারণটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ধরুন আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লোনলিনেস, বেকারত্ব,

0: কারণ
1: মিলিয়ে ইউথের মধ্যে এটা প্রভাব ফেলেছে।
0: স্যার, এবার আমি জিজ্ঞেস করব যে বর্তমানে বিশ্বে মাদক সমস্যার যে চিত্র সেটা কতটা উদ্বেগজনক?
1: এটা যথেষ্ট উদ্বেগজনক। সারা বিশ্বে মোটামুটি 31 কোটি লোক এতে নানা মানে আসক্ত। ইন্ডিয়াতে প্রায় 16 কোটি লোক এতে আসক্ত, নানান ধরনের আপনার যে নেশার জিনিস আছে তাতে। এবং 16 কোটির মধ্যে ওপিওয়েড যেটা, তাতে

0: 16 কোটি লোক
1: আচ্ছা,
0: এতে আসক্ত, নানান ধরনের
1: হুম,
0: আপনার যে নেশার জিনিস আছে তাতে, এবং 16 কোটির মধ্যে ওপিওয়েড যেটা, তাতে প্রায় 3 কোটি লোক আসক্ত। অ্যালকোহলে প্রচুর লোক আছে, এছাড়া অন্য যে ড্রাগস আছে তাতেও আছে। এই প্রসঙ্গে আমি আন্দামান নিকোবরের কথাটাও একটু বলে দিই।
1: আচ্ছা,
0: আন্দামান নিকোবরে যদি আপনারা দেখেন, আন্দামান নিকোবর তো খুব ছোট্ট একটা দ্বীপ, 4.5-5 লাখ মতো পপুলেশন। আপনি যদি কিন্তু পার ক্যাপিটা হিসাবে যদি দেখেন যে একটা লোক বছরে কত অ্যালকোহল বা অন্য সেবন করছে, সেটা যদি নেন তাহলে দেখবেন যে এটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দা ফার্স্ট কি সেকেন্ড পজিশন এসে যাচ্ছে।
1: অনেক অবস্থা খারাপ
0: আন্দামান নিকোবরে এটাই আমাদের, এটা বারবার বলা হচ্ছে যে আন্দামান নিকোবরে পার ক্যাপিটা কনজামশন হিসাবে অ্যালকোহলের কনজামশন বেশি, এবং যেটা হচ্ছে যে এটা বাড়ছে, এখনো কিন্তু স্ট্যাটিক হয়নি বা কমার কোনো লক্ষণ আপনার এতে নেই, যার ফলে এটা বেশ যথেষ্ট উদ্বেগজনক আন্দামান নিকোবরে। আমি একটা গত বছরের আগের বছরে দুটো স্কুলে একটা সার্ভে করেছিলাম, হয়নি কিন্তু আমি আমার মতো করে করেছিলাম সার্ভে, এবং তাতে দেখা গেছে মোটামুটি 16-20% স্টুডেন্ট যারা, তারা কখনো না কখনো এই বয়সে মাদকে সেবন করেছে।
1: আচ্ছা,
0: তো সিচুয়েশনটা আন্দামান নিকোবরে অত্যন্ত অ্যালার্মিং। এছাড়াও আর একটা জিনিস আন্দামান নিকোবরে খুব বেশি যেটা, সেটা হচ্ছে আপনার টোবাকো। টোবাকো দুটো ফর্ম আছে, একটা হচ্ছে আপনার যেটা ওরাল ফর্ম, আর একটা হচ্ছে স্মোকিং ফর্ম, যেটা আপনার স্মোকের হিসাবে নেওয়া হয়, সিগারেট, বিড়ি, তা ওই আগে যেটা হতো হুকোতে করে নেওয়া হতো।
1: হ্যাঁ,
0: আর একটা হচ্ছে যে ওরাল ফর্ম, মানে হচ্ছে ধরুন পান বা আপনার সুখা, গুটকা। এবং এখানে আন্দামান নিকোবরে আপনার যে ওরাল ক্যান্সারের যে রেটটা
1: সেটাও বেশি।
0: খুবই বেশি। ইনফ্যাক্ট আন্দামান নিকোবর থেকে মেনল্যান্ডে যত ক্যান্সার পেশেন্ট রেফার হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট হচ্ছে আপনার ওরাল ক্যান্সার। এবং ওরাল ক্যান্সারের এর মেন কারণ হচ্ছে এক্সেসিভ ইউজ অফ টোবাকো, যেটা চুইং ফর্মের যে টোবাকোটা, যেমন পানটা খুব কমন, বিশেষ করে বাঙালিদের মধ্যেও খুব কমন, লোকে খুব পান খায়, এবং ওতে জর্দা এবং চুন এগুলো মিশিয়ে, এবং এটা কন্টিনিউয়াস খেতে খেতে মুখের মধ্যে একটা, প্রথমে একটা হালকা সাদা মতো হয়, তারপরে ওটা আলসার হয়, ওই আলসারটা ধীরে ধীরে ধীরে ধীরে তারপরে আপনার ক্যান্সারে পরিণত হয়। তো এটা খুব কঠিন একটা রোগ, এখানে কোনো চিকিৎসা নেই, মেনল্যান্ডে যেতে হয়, এবং এতে আপনার একটা ফ্যামিলি মোটামুটি সর্বস্বান্ত হয়ে যায়।
1: প্রচুর খরচা,
0: প্রচুর খরচা। এবং আর একটা জিনিস হচ্ছে, একটা তো খরচা, প্লাস লোকটা যদি যে বাকি যে বছর বেঁচে থাকে তো তার মানে একদম মৃতপ্রায় হয়ে বেঁচে থাকে, কারণ অপারেশন করার পরে তার মুখের এটা এত পরিবর্তন হয়ে যায়। আমি অনেক পেশেন্টকে দেখেছি এখানে, তো যারা আপনার ওপেনলি মুখ নিয়ে যেতে পারে না, তোরা ওই যেমন বোরকা পরে ওই রকম ভাবে মুখটা ঢেকে, মাথা দিয়ে মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে যায়, কারণ কি দেখতে খুব খারাপ লাগে। একটা সাইড, যে সাইডটা আপনার হয়েছে সেই সাইডের পুরো চোয়ালটা কেটে বাদ দিয়ে দেয়, তাহলে দাঁত জিভ ওইগুলো দেখা যায়, তো লুকটা খুব বিচ্ছিরি লাগে,
1: জনসমক্ষে আসতে পারে না,
0: জনসমক্ষে আপনার চট করে আসতে পারে না। কারণ কোনো সময় হাসপাতালে আসলে তারা ওই মুখটাকে কাপড় দিয়ে ঢেকে তারপরে আসে, তো এটাও খুব একটা দুঃখের বিষয়।
1: স্যার, যেহেতু আপনি আমাদের দ্বীপপুঞ্জের কথা বললেন, তো আমি এখন বলবো যে স্কুল কলেজের এই বিষয়ে কি ভূমিকা থাকা উচিত।
0: স্কুল কলেজের আপনার খুবই বড় ভূমিকা, কারণ ভবিষ্যতের যারা নাগরিক তারাই তো আজকে স্কুল কলেজে রয়েছে, এবং এরাই তো আমাদের দেশকে গড়বে, এদের হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, তো আমাদের, আমরা যেটা করি প্রত্যেকটা স্কুল এবং কলেজে, ওখানে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি। এছাড়াও আমরা ওখানে যে ক্লাস টিচার রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, তাদের আমরা বলি যে আপনারা কতগুলো যে লক্ষণ দেখলে একটা আপনারা বুঝতে পারবেন, যেমন ধরুন একটা স্টুডেন্ট ভালো ছিল, হঠাৎ দেখা গেল যে তার রেজাল্ট খারাপ হতে শুরু করলো। একটা ছেলে প্রথমে তাদের যে ইউনিফর্মটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম, ইস্ত্রি করা ইউনিফর্ম, সে হঠাৎ দেখা যাচ্ছে তার ইউনিফর্ম
1: চেঞ্জেস শুরু হয়ে যায়,
0: চেঞ্জেস শুরু হয়ে যায়। বাড়িতেও আমি বলছি, যারা মা বাবা রয়েছেন তারা দেখবেন যাদের ছেলেরা এরকম

0: যে নেশার দিকে এগোচ্ছে, তাদের জিনিসটা কি হবে, সে এসেই বইটা রেখে দিয়ে সে আলাদা
1: একাকিত্ব চায়,
0: একাকিত্ব চায়, এবং সেখানে মোবাইলে বসে কি করবে না করবে সে কিন্তু বাড়ির সঙ্গে আস্তে আস্তে ডিটাচড হয়ে যাবে। প্রত্যেকটা বাড়ির এই জন্য যারা প্যারেন্টস রয়েছে তাদের উচিত যে ছেলে কখন বা মেয়ে কখন যাচ্ছে এবং কখন আসছে, এবং সে যে গেল টিউশন করতে গেল এবং স্কুল করতে গেল, যে সত্যি সে সেখানে গেল কি গেল না,
1: একটু খবর রাখা,
0: একটু খবর রাখা। একদম অন্ধের মতন বিশ্বাস, আমি নিজের ছেলে বা মেয়েকে অবিশ্বাস করতে বলছি না, কিন্তু এই ট্র্যাকটা আপনাকে
1: সচেতন হতে হবে,
0: একটু সচেতন হতে হবে। কারণ অনেক সময় দেখা যায় এই ছেলেগুলো বা মেয়েগুলো এরা আপনার টিউশন করবো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু সে টিউশনে না গিয়ে অন্য একটা জায়গায় চলে গেল, সেখানে তার কিছু এরকম
1: বন্ধু
0: বন্ধু বান্ধব রয়েছে, তাদের সঙ্গে টাইম পাস করে আবার
1: বাড়ি
0: গেল, বাবা মা ভাবলো যে ছেলে কি মেয়ে আপনার টিউশন করতেই গেছিল কিন্তু সে টিউশনে গেল না। এইটা যদি ট্র্যাক না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক মুশকিল হবে। আর ছেলের রেজাল্ট হঠাৎ খারাপ হলো, কেন খারাপ হলো,
1: মানে পরিবারকেও সচেতন থাকতে হবে।
0: ইয়েস, পরিবারকেও, এবং এটা হচ্ছে যে আপনি বেশি করে সময় ছেলে মেয়েকেও যেমন বাপ মার সঙ্গে কাটাতে হবে, বাপ মাকেও ছেলে মেয়ের সঙ্গে সময়টা দিতে হবে। আপনি যদি নিজের মতো মোবাইল নিয়ে আছেন, ওই ঘরে টিভি পড়ছে, ছেলেকে বললেন যে তুমি পড়ো বাবা, এইটা কিন্তু ঠিক না। আপনাকে একসঙ্গে সময় কাটাতে হবে, তাহলে ছেলেও আপনাকে বন্ধুর মতো ভাববে, সবকিছু শেয়ার করবে, বা মেয়ে যেই হোক, বাপ মাও তাদের জিনিসগুলো তাদের সঙ্গে সময় কাটালে দে উইল বি অ্যাট ইজ, তারা নিজেদের মধ্যে বেশি সময় করবে, তাহলে এই কুসঙ্গে পড়ার যে এটা সেটা আপনার অনেক কম হবে। আর যদি কারোর এরকম হয়ে গিয়ে থাকে তাহলে আমার তাদেরকে রিকোয়েস্ট হচ্ছে, যে অনুরোধ হচ্ছে যে আপনারা আমার নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করুন, ছেলের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। কারণ কি এটাকে একটা রোগ হিসাবে দেখুন, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস একটা অসুখ, তার আমরা চিকিৎসা করি। এরকম এই যে নেশাতে যারা পড়ে যায় এটাও এক ধরনের আপনার অসুখ, তাহলে আপনি এটাকে অসুখ হিসাবে দেখুন এবং এর ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসুন, তাহলে আপনার সন্তানের মঙ্গল হবে।
1: এই বিশেষ দিবসটিতে আপনি আমার শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন?
0: আমার একটাই বলার যে আপনারা এই যে ফেসিলিটিটা আছে নেশা মুক্তি কেন্দ্র আমাদের ডিসি অফিসের রুম নম্বর 24, আমি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা পঞ্চায়েতে ঘুরেছি, ঘুরছি, এবং সেখানে প্রত্যেকজন প্রচুর আপনার প্যাম্পলেট দিয়েছি, ওই প্যাম্পলেটে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারটা দেখে কারোর কোনো অসুবিধা হলে
1: যোগাযোগ করতে পারেন,
0: যোগাযোগ করুন, আমরা সবসময় আপনাদের হেল্প করার জন্য আছি, আপনারা এই সুযোগটা নিন। প্রচুর লোক আছে যারা নেশাগ্রস্ত কিন্তু তারা আগে আসতে চায় না, সে না আসতে চাক কিন্তু তার বাড়ির লোক যারা আছে তাদের কিন্তু এগিয়ে এসে এই সুযোগটা নেওয়া উচিত। আমরা সবসময় এক পা বাড়িয়ে আছি তাদের হেল্প করার জন্য, এবং এটা টোটালি ফ্রি, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সুতরাং এখানে কোনো পয়সা কড়ির কোনো ব্যাপার নেই। এবং আমাদের কাছে এলে যে আপনার আমরা এই খবর যে যাই করুক, যে এইটা খবরটা অন্য কাউকে দেব বা পুলিশকে দেবো এটা কখনো নয়, এটা সম্পূর্ণ আমাদের কাছে গোপন গুপ্ত থাকবে, এবং আমরা যতটা পারি তাকে সাহায্য করার চেষ্টা করব, এটাই আমাদের
1: উদ্দেশ্য। খুব ভালো স্যার।
2: শ্রোতা বন্ধুরা, মাদক নয় সুস্থ জীবন বেছে নিন, আসুন আমরা সবাই মিলে একটি সচেতন, সুস্থ ও মাদকমুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে তুলি।
1: স্যার, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার বহুমূল্য সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ, ধন্যবাদ।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই আধুনিক গানখানির সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।